শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 2 জুলাই বৃহস্পতিবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি শ্রাবণী মুখার্জি। বুধবার থেকে জাপান বহির্গমন বা দেশ ত্যাগ করার সময় প্রদত্ত করের পরিমাণ 1,000 ইয়েন থেকে বাড়িয়ে 3,000 ইয়েন বা প্রায় $18 নির্ধারণ করেছে। জাপানি নাগরিক সহ দেশ ত্যাগকারী সকল ভ্রমণকারীকে আন্তর্জাতিক পর্যটন কর প্রদান করতে হয়। বুধবার থেকে ক্রয় করা বিমান, ক্রুজ ও অন্যান্য ভ্রমণ টিকিটের মূল্যের সাথে এই কর যুক্ত করা হবে। এই কর থেকে সরকারি কোষাগারে বছরে প্রায় $308 মিলিয়ন জমা হয়েছে। কর বৃদ্ধির ফলে বছরে প্রায় $739 মিলিয়ন অতিরিক্ত রাজস্ব আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। অতিরিক্ত এই রাজস্ব ব্যবহার করে সরকার মাত্রাতিরিক্ত পর্যটন এবং ক্রমবর্ধমান বিদেশি পর্যটকদের কারণে দেখা দেওয়া অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলার পরিকল্পনা করছে। এদিকে বিদেশ ভ্রমণে যাওয়া জাপানিদের উপর আর্থিক বোঝা হ্রাসের একটি পদক্ষেপ হিসেবে সরকার বুধবার থেকে পাসপোর্ট আবেদন ফি হ্রাস করেছে। জাতিসংঘ ভেনেজুয়েলায় গত সপ্তাহে জোড়া ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ কার্যক্রম জোরদার করছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার ফলে অন্যান্য দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। 24 জুন 7-এর বেশি মাত্রার ভূমিকম্প দক্ষিণ আমেরিকার দেশটিতে আঘাত হানে। জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ মঙ্গলবার পর্যন্ত 1,943 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ক্যারিবীয় উপকূলবর্তী লা গুয়াইরা রাজ্যের 2টি এলাকায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কেন্দ্রীভূত ছিল। ধসে পড়া স্থাপনাগুলোর মধ্যে অধিকাংশই ছিল অ্যাপার্টমেন্ট ভবন ও অবকাশ যাপনের বাড়ি। বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। মার্কিন মহাকাশ সংস্থা নাসার প্রকাশিত উপগ্রহ উপাত্ত থেকে দেখা যায় যে এই এলাকাগুলো পাহাড়ের ঢাল ও উপকূল পরিবেষ্টিত এবং সেখানকার বেশিরভাগ ভবনই ধসে পড়েছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, আশ্রয়কেন্দ্র সুরক্ষিত করাসহ জরুরি সহায়তা সম্প্রসারণের লক্ষ্যে সংস্থা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। তিনি বলেছেন যে টানা ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস ও অতিরিক্ত ধসের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী তাকায়ুচি সানায়ে বুধবার নয়াদিল্লিতে 3 দিনের সফর শুরু করেছেন। বৃহস্পতিবার ভারতীয় প্রতিপক্ষ নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে। ঘনীভূত প্রাকৃতিক গ্যাস বা সিএনজি যানবাহন ও বায়োগ্যাস চালিত যানবাহনের ব্যবহার প্রসারের লক্ষ্যে তাঁরা একটি নতুন সহযোগিতা কাঠামোতে সম্মত হবেন বলে আশা করা হচ্ছে। গোবর থেকে বায়োগ্যাস তৈরি করা যায়। এই কাঠামোর লক্ষ্য হল ভারতে কৃষিপ্রধান গ্রামগুলোর অগ্রগতিতে সহায়তা করার পাশাপাশি জাপানি গাড়ি নির্মাতাদের জন্য বাজার সম্প্রসারণ করা। বিশেষত দুই দেশ ভারত জুড়ে 1,000টি স্থানে যৌথভাবে বায়োগ্যাস কারখানা স্থাপন করবে এবং বায়োগ্যাসের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি দুই নেতা ভারতে প্রায় 25 লক্ষ সিএনজি চালিত গাড়ির বাজার তৈরির প্রচেষ্টা নিশ্চিত করার আশাও করছেন। তাকায়ুচির সঙ্গে জাপানের অর্থনৈতিক সংস্থাগুলোর প্রতিনিধি এবং ব্যবসায়ী নেতারা থাকবেন বলে ধারণা করা হচ্ছে। জাপানের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সরকারি ও বেসরকারি উভয় খাতে ভারতের সঙ্গে সহযোগিতা গভীরতর করার আশা করছে জাপান সরকার।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। অভিবাসন আইন প্রয়োগ প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী কিছু শিশুর স্বয়ংক্রিয়ভাবে পাওয়া জন্মসূত্রের নাগরিকত্ব বাতিল করে দেওয়ার চেষ্টা করেছেন, তবে সুপ্রিম কোর্ট তার সেই অবস্থানের বিরুদ্ধে রায় দিয়েছে। মঙ্গলবার প্রদত্ত রায়ে আদালত উল্লেখ করেছে যে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সকল শিশুর বেলায় নাগরিকত্ব প্রযোজ্য, এমনকি এদের বাবা মা দেশে আইন বহির্ভূত হবে কিংবা সাময়িকভাবে উপস্থিত থাকলেও তা কার্যকর হবে। সামাজিক মাধ্যমে এই রায়কে ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য খুবই খারাপ বলে বর্ণনা করেছেন, তবে তিনি আভাস দিয়েছেন যে কংগ্রেসের আইন প্রণেতারা আইনের মধ্যে দিয়ে সহজেই এই ক্ষতি পূরণ করে নিতে পারবেন। তিনি তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই নীতিটি সংশোধনের জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। মার্কিন ও ইরানি আলোচকরা মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করতে কাতারে রয়েছেন, তবে দুই পক্ষ যে মুখোমুখি আলোচনায় জড়িত হবে তার কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। একজন মার্কিন কর্মকর্তা এনএইচকে বলেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে সাক্ষাৎ করবেন। ওই কর্মকর্তা বলেন, মার্কিন ও ইরানি প্রতিনিধি দল বুধবার কাতারি ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, তার দেশের প্রতিনিধি দল কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবে। তিনি বলেন, সমঝোতা স্মারকের বিভিন্ন অংশের বাস্তবায়ন নিয়ে তারা আলোচনা করবেন, যার মধ্যে ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করার বিষয়টি অন্তর্ভুক্ত আছে। পাশাপাশি তিনি আবারও জোর দিয়ে বলেছেন যে আগামী কয়েকদিনে মার্কিন পক্ষের সঙ্গে বৈঠকের কোন পরিকল্পনা নেই। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, উইটকফ ও কুশনার কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে সাক্ষাৎ করতে দোহায় অবস্থান করছেন, ইরানিদের সঙ্গে সরাসরি আলোচনার জন্য তারা সেখানে নেই বলে তিনি আরও উল্লেখ করেন। জাপানে ঘনিষ্ঠভাবে অনুসরণ করা একটি ব্যবসায়িক জরিপে টানা পঞ্চম ত্রৈমাসিকে প্রধান উৎপাদনকারীদের মনোভাবের উন্নতি দেখানো হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত এই মনোভাবকে ম্লান করে দেবে বলে বিশ্লেষকদের উদ্বেগ সত্ত্বেও এরকম ঘটেছে। ব্যাংক অব জাপান বুধবার তাদের সর্বশেষ ত্রৈমাসিক তানকান জরিপ প্রকাশ করেছে। সূচকে বড় আকারের বৃহৎ উৎপাদনকারীদের মনোভাব আগের জরিপের তুলনায় 5 পয়েন্ট বৃদ্ধি পেয়ে +22 দাঁড়ায়। ইতিবাচক একটি সংখ্যা এরকম আভাস দেয় যে ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে হতাশাবোধ করা কোম্পানির চাইতে আশাবাদী কোম্পানির সংখ্যা হচ্ছে বেশি। জরিপে প্রায় 9,000 কোম্পানি অন্তর্ভুক্ত রাখা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা ও চিপ সম্পর্কিত যন্ত্রের তেজি চাহিদার কল্যাণে যন্ত্রপাতি খাতের আস্থায় উন্নতি লক্ষ্য করা গেছে। এর বিপরীতে মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে পেট্রোলিয়াম ও কয়লা খাতের মনোভাব হোঁচট খেলেও সামগ্রিক সূচকের উপর এর প্রভাব ছিল সামান্য। উৎপাদন বহির্ভূত বড় আকারের কোম্পানির সূচক পঞ্চম ত্রৈমাসিকে প্রথমবারের মতো 1 পয়েন্ট বেড়ে +37 দাঁড়ায়। আগামী 3 মাসের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় যে প্রধান উৎপাদনকারীদের আত্মবিশ্বাস 5 পয়েন্ট কমেছে। উৎপাদন বহির্ভূত কোম্পানির বেলায় একই এই সূচক 9 পয়েন্ট হ্রাস পায়।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কোনিচুয়া শ্রোতা বন্ধু, সবাইকে স্বাগত জানাই NHK ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর আমি হিরক খান। আসুন মেতে উঠি জাপানি শেখার আনন্দে একসঙ্গে।
0: আজ এ আসরের 18তম পাঠে আমরা নিজের অভিজ্ঞতা প্রকাশের অভিব্যক্তি শিখব।
1: চীনা ফটোগ্রাফার মিয়া নাগানো জেলা ঘুরে ছবি তুলে সবে ফিরেছে। সে এখন হারুসান হাউজের লিভিং রুমে। একই বাড়িতে বসবাসকারী ভিয়েতনাম থেকে আসা বিদেশি শিক্ষার্থী তাম এবং রোবট বাড়িওয়ালি হারুসানকে সে বলছে তার ভ্রমণ কাহিনী।
0: তাহলে চলুন শুনি 18তম পাঠের কথোপকথন।
2: すごく楽しかったです。写真をたくさん撮りました。それからお蕎麦も食べました。とても美味しかったです。
3: そうですか。よかったですね。
2: 長野の人はとても親切でした。
4: 楽しい旅行でしたね。
0: エバープロティティラインベッカコラジャー。
1: ハルスさん、ミーアケボルレン。
3: お帰りなさい。
0: バリテフェライシャグトジャナイ。
3: 長野はどうでしたか？
0: নাগানো কেমন লাগলো?
1: মিয়া উত্তর দিল,
2: সুগোক তানোশিকাত্তা দেসু,
0: দারুণ আনন্দের ছিল।
2: শাশিন ও তাকসান তোরিমাশিতা,
0: আমি প্রচুর ছবি তুলেছি।
2: সোরে কারা ও সোবা মো তাবেমাশিতা,
0: তারপর সোবা নুডলসও খেয়েছি।
2: তোতেমো ওয়েশিকাত্তা দেসু,
0: খুব সুস্বাদু ছিল।
1: হারুসান বললেন,
3: সো দেসু কা,
0: তাই নাকি?
3: ইয়োকাত্তা দেসু নে,
0: এ তো দারুণ ব্যাপার।
1: মিয়া বলে চলল,
2: নাগানো নো হিতো ওয়া তোতেমো শিনসেৎ দেসুতা,
0: নাগানো জেলার লোকজন বেশ আন্তরিক ছিলেন।
1: তাম বলে,
4: তানোশি রিওকো দেশিতা নে,
0: বেশ আনন্দময় ভ্রমণ ছিল, তাই না?
1: মনে হচ্ছে মিয়া নাগানো জেলা ভ্রমণের মধ্য দিয়ে দারুণ সব অভিজ্ঞতা অর্জন করেছে।
0: আমাদের আজকের মূল বাক্য হচ্ছে খুব আনন্দময় ব্যাপার ছিল।
2: সুগোকু তানোশিকাত্তা দেসু,
0: এই কথাটির শব্দবিন্যাস মুখস্থ রাখলে আপনি আপনার অভিজ্ঞতা আর অনুভূতি জাপানিতে প্রকাশ করতে পারবেন সহজেই। বাক্যটির বিভিন্ন অংশের অর্থ এবার জেনে নেওয়া যাক।
5: সুগোকু
0: মানে হল খুব, অত্যন্ত, আর
5: তানোশিকাত্তা দেসু
0: মানে আনন্দময় ব্যাপার ছিল। আজকের পয়েন্ট হল অতীতের কোনো কিছু নিয়ে কথা বলার ক্ষেত্রে ব্যাকরণগত পরিবর্তন। ক্রিয়ার ক্ষেত্রে আমরা জেনেছি মাস অংশ বাদ দিয়ে মাসটা জুড়ে দিলে অতীত বা সম্পন্ন ক্রিয়া বোঝায়, তাই না? কিন্তু বিশেষণ অথবা বিশেষ্য পদের ক্ষেত্রে কি পরিবর্তন ঘটে তাই আমরা এবার জানব। প্রথমে ই বিশেষণের কথাই ধরা যাক। এ ধরনের বিশেষণের শেষে ই উচ্চারণ থাকে, যেমন আনন্দময়
5: তানোশি।
0: এবার এরকম ই বিশেষণকে অতীত রূপে রূপান্তরিত করতে এর শেষে থাকা ই বাদ দিয়ে জুড়ে দিন
5: কাত্তা।
0: তাহলে এই নিয়মে ধরুন মজার ব্যাপার অর্থাৎ
5: তানোশিই দেসু
0: কথাটি যদি অতীত রূপে বলতে চান সেক্ষেত্রে এটা হবে
5: তানোশিকাত্তা দেসু,
0: অর্থাৎ মজার ব্যাপার ছিল।
1: বন্ধুরা শুনে শুনে বলুন,
5: তানোশিকাত্তা দেসু, すごく楽しかったです。
0: এই পাঠের সংলাপ থেকেই আরেকটি উদাহরণ হচ্ছে
5: ওইশিকাত্তা দেসু।
0: এটি হলো সুস্বাদু বা
5: ওইশিই দেসু
0: কথাটির অতীত রূপ। আবার
5: ইয়োকাত্তা দেসু
0: কথাটি হচ্ছে ভালো বা
5: ইই দেসু
0: কথাটির অতীত রূপ।
1: এটাকে আমরা ব্যতিক্রমী গঠন হিসেবে মুখস্থ রাখতে পারি, তাই না দিদি? কারণ এখানে ই শব্দটি রূপান্তরের সময় হয়ে যাচ্ছে ইয়োকাত্তা।
0: ঠিকই ধরেছেন হিরোকসান, এসব ক্ষেত্রে হুবহু মুখস্থ রাখাই ভালো। যা হোক, এবার না বিশেষণ এবং বিশেষ্য পদ নিয়ে কথা বলা যাক। এদের ক্ষেত্রে ব্যাপারটা খুব সহজ, কেবল দেস পার্টিকেল বাদ দিয়ে সেখানে জুড়ে দিন দেশটা, আর তাহলেই পেয়ে যাবেন অতীত রূপ।
1: জাপানি ভাষায় না বিশেষণ কোনগুলো তা তো আমরা আগেই জেনেছি, তাই না?
0: হ্যাঁ নিশ্চয়ই। জাপানিতে না বিশেষণ হলো সেগুলো যেগুলো কোনো বিশেষ পদের সঙ্গে যুক্ত হওয়ার সময় প্রথমে বিশেষণ, তারপর না অনুসর্গ এবং তারপরে বিশেষ পদ বসে। যেমন ধরুন, দয়ালু বা আন্তরিক শব্দটির জাপানি হল শিনসেৎসু। যদি দয়ালু শব্দটির সঙ্গে কোনো বিশেষ পদ জুড়ে ব্যবহার করতে হয় তাহলে এটি হবে
5: শিনসেৎনা।
0: কিন্তু বিশেষ পদ ছাড়া শুধু একাকী বিশেষণ পদ ব্যবহৃত হলে বলতে হবে
5: শিনসেৎদেস।
0: এবার
5: শিনসেৎদেস
0: কথাটিকে অতীতে রূপান্তর করতে হলে পার্টিকেল দেশ বাদ দিয়ে সেখানে দেশটা জুড়ে দিয়ে বলুন
5: শিনসেৎদেশটা।
0: বিশেষ পদের পরে দেশ থাকলেও একই নিয়মে অতীত রূপ বানাতে পারেন, যেমন আনন্দদায়ক ভ্রমণ বা
5: ধানোশি রোকোদেস।
0: কথাটির অতীত রূপ হবে
5: ধানোশি রোকোদেশটা।
0: এবারে ভ্রমণ সম্পর্কিত অনুভূতি প্রকাশ করা একটি সংলাপ শুনি।
6: ওসাকা ওয়া দো দেশিতা কা?
7: ইয়োকাত্তা দেসু, তোতেমো নিগিয়াকা দেশিতা।
0: কথাগুলোর অর্থ এবার জেনে নেওয়া যাক।
6: ওসাকা ওয়া দো দেশিতা কা?
1: ওসাকা কেমন লাগলো?
5: ওসাকা
0: এটি পশ্চিম জাপানে অবস্থিত বড় এক নগরী।
5: দো দেশিতা কা
0: মানে কেমন ছিল বা কেমন লাগলো।
5: দো
0: কথাটির অর্থ কেমন, এরপরে দেশটা পার্টিকেল রয়েছে, তাই এটি অতীত রূপের একটি প্রশ্নবোধক বাক্য।
7: ইয়োকাত্তা দেসু,
1: ভালো লেগেছে, দারুণ ছিল ইত্যাদি।
7: তোতেমো নিগিয়াকা দেশিতা,
1: খুবই প্রাণবন্ত ছিল।
5: তোতেমো
0: মানে হলো খুব, অত্যন্ত।
5: নিগিয়াকা দেশিতা
0: কথাটি না বিশেষণ
5: নিগিয়াকা না
0: অর্থাৎ প্রাণবন্ত শব্দের অতীত রূপ।
1: প্রশ্নের পর উত্তরগুলো শুনে শুনে বলুন।
5: ওসাকা ওয়া দো দেশিতা কা? ইয়োকাত্তা দেসু, তোতেমো নিগিয়াকা দেশিতা।
0: এবারে আজকের বোনাস বাক্য। হারুসান তার সংলাপে এ বাক্যটি বলেছে।
3: ওকায়েরি নাসাই।
5: ওকায়েরি নাসাই
0: মানে হতে পারে নিজের গৃহে বা কর্মস্থলে ফিরে আসায় স্বাগত জানাই। নির্ধারিত কাজ সেরে কেউ নিজের আবাসস্থলে ফিরে এলে সঙ্গে সঙ্গে তাকে এভাবে স্বাগত জানানো হয়। যেমন স্কুল বা কর্মস্থল থেকে ঘরে ফেরা অথবা দূরে কোথাও ভ্রমণের পর কর্মস্থলে ফেরা ইত্যাদি।
1: এবার বিভিন্ন লোকের মুখ থেকে শোনা যাক।
8: ওকায়েরি নাসাই।
9: ওকায়েরি নাসাই।
8: ওকায়েরি নাসাই।
0: শ্রোতা বন্ধু, এ পর্যায়ে চলুন আরো একবার শুনে নেই আজকের কথোপকথন।
3: ওকায়েরি নাসাই। নাগানো ওয়া দো দেশিতা কা?
2: সুগোকু তানোশিকাত্তা দেসু। শাশিন ও তাকুসান তোরিমাশিতা। সোরে কারা ওসোবা মো তাবেমাশিতা। তোতেমো ওয়াশিকাত্তা দেসু।
3: そうですか、よかったですね。
2: 長野の人はとても親切でした。
4: 楽しい旅行でしたね。
10: ミーヤーのトラベルガイド。
1: エバレ、ミーヤートラベルガイド。আমরা জেনেছি মিয়া নাগানো জেলা ভ্রমণ করেছে। জাপানের সবচেয়ে দ্রুতগামী ট্রেন শিনকানসেন বুলেট ট্রেনে চেপে টোকিও থেকে নাগানো যেতে সময় লাগে 90 মিনিটের মতো। আমাদের আজকের আলোচ্য বিষয় শিনকানসেন বুলেট ট্রেন।
0: শিনকানসেন বুলেট ট্রেন সমগ্র জাপানের দূর দূরান্তের যাত্রাপথকে করেছে সহজ। এর সাহায্যে টোকিও থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বড় বড় শহরগুলোতে যাওয়া যায়। যেমন টোকিও আর কিয়োতো নগরীর মধ্যকার 500 কিলোমিটার দূরত্ব যেতে মাত্র 2 ঘন্টার কিছু বেশি সময় লাগে।
1: আর এই সময়টুকু যাত্রীরা কিভাবে কাটান সেটা বলবেন না দিদি?
0: যাত্রীরা জানালা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করেন, বেন্তো নামের রেডিমেড লাঞ্চ বক্সের স্বাদ আস্বাদন করেন, বই পড়েন এবং কেউ কেউ একটু ঘুমিয়েও নেন।
1: আমারও ইচ্ছে হচ্ছে বুলেট ট্রেনে করে দূরে কোথাও ঘুরে আসি।
0: শ্রোতা বন্ধু, আশা করি আজকের সহজে জাপানি ভাষা আপনাদের ভালো লেগেছে।
1: আগামী আসর শোনার আমন্ত্রণ রইল।
11: この放送は NHK ワールド国際放送ラジオ日本です。東京からお送りします。
12: This is NHK World Radio Japan Tokyo